एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना. फिल्म का नाम है पति पत्नी और वो uit het jaar 2019 en dat was de geweldige stem van niemand minder dan Rosha Kohli, Arijit Singh en Neha Kakkar. जहां आप मुझे सुन रहे हैं, दिस इज उजाला रेडियो. I hope you enjoyed the Ghana. I hope you like Ujala. Ik zou zeggen, geef ons ook een like op Facebook. Volg ons. En je bent voor altijd op de hoogte van alle nieuwtjes. Oh,

Namaskar, assalamu alaikum, sastriya kaal, een hele goede morgen. Van harte welkom bij Ujala Radio. Het is inmiddels geworden 9:09. En u bent afgestemd op Ujala Radio. Het is woensdag 23 september 2026. Namaskar, assalamu alaikum, sasriya kaal. Behad hi pyar ke saath aapko swagat karte Ujala Radio ke program mein. सुबह के प्रोग्राम है तहदिल से खुश आमदीद कहती हूँ और तुम ही तुम हो मेरे